0: rozgar monor itam thage nashi to maser da khalebe nashi lo jongzel lo ayam baje iba jake asno sustain asata aram wasaka misra sundong le dong tasan athamba achak chake sundong le dong wasak pan de chi dong le adong je kuba ma bas de saka ta khop sam mas ba shimz ning tak iba je asno ke aram chi dokor sundong athamba aram nong sundong aliba je indokor sundong athamba iba je sheba go kuba la lap sundong je itak je aliba je mento ke dang tokse ba je la pas msa je indokor tasan athamba je lap aje udang isap msa asno ke sundong da chong aang sundong athamze khar athamze ma chinong lap tokse da se sundong dang a ke melenze da sba je isap mkhai menak chala saga inak tangar kuba la lap ইরাক চে আরম জি দা আরম লে জে ওনা তো সতে দাস বা জি দাজাং জ জি তুলো বাস ইয়া জি তো কর দাস নিওক চ দাস বা জি দাজাং জ জি তুলো বা আ জি আসা দাং আ কুবা লা নং দাজাং জ জি তুলো বা ইবা চাং ইনক চলা ইবা তিন জি আলো চা না নং না ইনদক বা জি মবং মের কা ইউ থ চ বা প্লাস্টিক আ মা আইন লা মা চা না নং না কুদাং আ আলি কমা মাও বা চা না নং আ মাশি দাং ইনদক চ আলি সঙা আয়ং সঙা আয়ং নং তো গিয়া লোবা তো আলু সঙ্গা তো পাকশে এবার যাকে এনভাইরনমেন্ট যে মেনেন্সার মবং মেনেন্সার আলি মাথাক মেনেন্সার দা আইটেম যে মরক মচো আয়ো চা এনভাইরনমেন্ট মরক থা আয়ো চা আইটেম যে আসনকে কমদাং আ দেন মাবাচে এমাচে এনক চলা আনং যে আসনকে থান চিং চ ভোশে থান আলু আয়ম চ কুই খা রো চ তিন বা রো চমরাং সগা tiem baro chamrang ai nak tang che asang ata mali misra bang lain baroman che raksar tok chara bang la iba ji ma chung anong ja sunu ge than dai chung zi phu shi dang than a lo ai m dang asang thia che ko ba chin chang nong tok sar asang thia je m raksai tok zi zi la ke ji ba sar asunu ali zi ma bong e ta ma chak che anga thiang o ba a ji ni song kha asunu generation ata ma dang ma sa tau ba nong a lya sa taro zi nong a iba cha li zi আনং চে এবার আঙা থিয়াং ওবা সম্পদ চে মরাকসা ডাকচে আসানুকে কম দাঙা এথমা ডাকচে সাস্টেন সা তারো চ ফটো থম তারো চ জেনারেশন আদমা আয়ো চ বাজে খাঙাদাং টং জি বাং তা এবা নং চে ইয়ং জ কর
1: আজি ঝুম কালটিভেশন দাস বাজে টোটালি আসানুকে বান্দা সে জবা বয়া জি বো মউক চ সা অল্টারনেটিভ আ কারলার আজি সার্ভাইশিয়া মা বর্না সদান জি বেনিফিশিয়াল ইনসেক্টস নোর কার ইদম জি রং সদার আসার তাং ফার্টিলিটি যা স্লোপ হা দাম প্লেন হা আসার যে ফার্টিলিটি যা ওদাং চং লোয়ার উদাং চি ওয়াশ আওয়ে আসার মুবং তা শেয়া গিয়া উন্দাং আয়া মাজা স্যার তা পাইচিম বিয়ার উদাং চি মেথডস কার আসিয়া দু না দু টেরিস বান্দিং আমা কন্ট্রোল বান্দিং এদম জি ফলো স্যার বাং আসনক চি কম আন্না স্যার গলেন জি আলি জি তুকসান তাসন গা কালভেদাস ইজ আওয়ার দু না ইয়া মাজে প্র্যাকটিস এবার যে মসে ইয়া এবার টেরিস আমা নোর যে আসনকে ফলো সিজত নুমবু সেম লেন জি দাং আসনকে ওদাং
2: अरे मार्केट ट्रेंड देखा? हाँ क्या न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी। सॉरी सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है?
3: मुझे कुछ सुनना ही नहीं है। मतलब जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।